তাই শ্রোতাও অঙ্কুশ ভারদ্বাজের গায়নে লোকিতা সাথে মারি কার্যক্রম খতম নে বক্ত কই তা মলে দে যাজ সবই কার্যক্রম শুনে আড়ালে মেরি তরফা কা রাম রাম কার্যক্রমের প্রস্তুতকর্তা দে দীপক কুমার।